ধিন দাদা তিটা তিটা কাটা না কাট তিটা তিটা ধাগে তিটা কাটা ঘেগে তিটা ধিন ধাগে তিন নাগে তিটা কাটা কাটা কাটা কাট তালান না ধা তাগ ধে ধে করতে ধা করতে ধা করতে ধা করতে ধা ধে ধে করতে ধা করতে ধা করতে ধা করতে ধা করতে ধা ধে ধে করতে ধা করতে ধা করতে

থেকেতে দেরগা দা দিন নালা দিতে ঘেগে দিতে ঘেগে দিতে ঘেগে দিন কৃতি দিন কৃতি দেখি না ধাতে দে কেতে তক তক দা করেন করেন দা ধীরে কৃতি দা দে কৃতি তা থেকে দিন না কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা তা ধা কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা তা ধা কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা দে দে কৃতি দা দে কৃতি তা তা ধা ফরমাইশ কৃতি দা